0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। शाम के 5:30 हुए हैं। अब लीजिए सुनिए बांग्ला कार्यक्रम।
1: नमस्कार, आकाशवाणी শ্রী বিজয়পুরম শুরু হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, ভগবানের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয় বলেছেন শ্রী রামকৃষ্ণ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আপনাদের জন্য আজ রয়েছে একটি সাক্ষাৎকার এবং নজরুল গীতির অনুষ্ঠান অঞ্জলি। তবে প্রথমে কথা বলবো আজকের দিনটির গুরুত্ব সম্পর্কে। শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব রেড ক্রস দিবস। এই দিবসটি পালনের উদ্দেশ্য হচ্ছে যে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক ও কর্মীদের মানবিক কাজকে সম্মান জানানো এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের 7টি মূলনীতি, মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, একতা ও সার্বজনীনতা তুলে ধরা। শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। প্রথমে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। এমবি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6টার সময় শ্রী বিজয়পুরম থেকে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং যাত্রাপথে জাহাজটি স্বরাজদ্বীপ এবং লং আইল্যান্ড হয়ে যাবে। ওই দিনই দুপুর 12টার সময় রঙ্গত থেকে সেই একই রুট ধরে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমবি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমবি বম্বুকা আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমবি বম্বুকা আগামীকাল দুপুর 2:30 সময় শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনে বিকাল 4:30 সময় শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমবি গামোটা আগামীকাল সন্ধে 5:00 সময় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং তার পরের দিন সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে এবং আসার পথে জাহাজটি শহীদ দ্বীপ হয়ে আসবে। শেষ হল আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে এখন আপনারা শুনবেন অলোকা পাইকের সাথে একটি সাক্ষাৎকার। ম্যাডাম, সবথেকে প্রথমে তো আপনাকে আমাদের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি।
2: ধন্যবাদ ম্যাডাম আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আজ নিজের কিছু বার্তা লোকের কাছে পৌঁছে দিয়ে বিশেষ উপকৃত হব বলে আমার মনে হচ্ছে।
1: শ্রোতা বন্ধুরা, আজ এই ম্যাডামকে আমাদের অনুষ্ঠানে ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর প্রতি কি কি অনুভূতি রয়েছে, কি অভিজ্ঞতা রয়েছে এবং উনি নিজের ব্যক্তিগত জীবনে কি কি আমাদের সাথে শেয়ার করতে চান সেই বিষয় নিয়ে আমি ওনার থেকে জিজ্ঞাসা করব। আপনার থেকে আমি জানতে চাইব যে আকাশবাণী কবে প্রথম সম্প্রচার শুরু করে।
2: আকাশবাণী প্রথম

0: সম্প্রচার ব্রিটিশ দ্বারাই হয়েছিল,
1: হুম
0: আর সেটা 1936 সালে শুরু হয়।
1: হুম
0: আমার যতটা জানা আছে, আকাশবাণী রেডিওকে আমরা আজকে যে স্থানে নিয়ে এসেছি,
1: হুম
0: সেখানে কথাই বলতে পারি যে জনগণেরা, যারা নিয়মিতভাবে রেডিওর যে প্রোগ্রামগুলো হয় যারা শোনেন, তারা বিশেষভাবে উপকৃত হন। কেন কি এই যে পথ চলা, এটা শুরু হয়েছিল ব্রিটিশ দ্বারাই।
1: হুম
0: ব্রিটিশরাই এই রেডিওকে একটা মাধ্যম হিসেবে তাদের বার্তাকে জনগণের মধ্যে পৌঁছে দিতে চেয়েছিলেন। আর তখন একটা বিশেষ পর্যায় ছিল আমাদের ভারত ছাড়ো আন্দোলন,
1: হুম
0: যেখানে আমাদের যে ভারতীয়রা চাইছিলেন যে এই তাদের মধ্যে তাদের যে পথ চলা বা আগামীকাল তারা কতটুকু এই ভারতের জন্য করতে পারবে বা এই সংগ্রামকে কতদূর চালিয়ে যেতে পারবে, এই যে একটা বার্তা, এটা পৌঁছে দেওয়ার জন্য আকাশবাণী রেডিও বিশেষভাবে সাহায্য করেছিল। আর এই আকাশবাণী রেডিওটাকে একটা মাধ্যম হিসাবে লোকের কাছে তাদের বার্তাকে পৌঁছে দিয়েছিল।
1: আচ্ছা, এই যে আকাশবাণী যে নামটি, এটা কার দেওয়া?
0: নামটি রবীন্দ্রনাথ ঠাকুরেরই দেওয়া। উনি
1: হুম
0: আকাশবাণী নামটা সঙ্গে বিশেষভাবে নিজের একটা অনুভূতি শেয়ার করেছিলেন। সেটা হচ্ছে কি, উনি কি চিন্তা করতেন, যেহেতু এটা হচ্ছে আমাদের বেতার, ঠিক
1: হুম
0: আছে,
1: হুম
0: এটাতে কোনো তারের কানেকশন নেই, তো উনি তো একজন বিশেষ কবি ছিলেন, তো
1: হুম
0: সব ভাবনা চিন্তা ওনার একটা কবিত্বের মধ্যেই থাকতো। তাই এই
1: হুম
0: আকাশবাণী শব্দটা উনি এই রেডিওর জন্য ইউজ করেছিলেন,
1: হুম
0: যে আকাশ বার্তা, আকাশের দ্বারা যে বার্তা পায়
1: হুম
0: তার জন্যই তিনি এই রেডিওটাকে আকাশবাণী বলে নাম দিয়েছিলেন।
1: আচ্ছা, আপনি তো রেডিও আমাদের শুনেই থাকেন, আমাদের নানান ধরনের অনুষ্ঠান আমরা সম্প্রচার করে থাকি, তো এখানে যে গ্রামীণ ভারতে যে শিক্ষা, কৃষি এবং যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আমাদের আকাশবাণীর যে ভূমিকা, সেটার ব্যাপারে আপনি কি বলতে চান?
0: দেখুন, আকাশবাণী খুব বড় একটা দায়িত্ব পালন করেছে। কেন কি আকাশবাণী এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে শুধু উচ্চবর্গীয় মানুষ নয়, এই প্ল্যাটফর্ম সবাইকে, নিম্নবর্গের মানুষ থেকে শুরু করে উচ্চবর্গের মানুষ, যার মধ্যে প্রতিভা আছে, যে চায় তার কিছু বার্তা লোকের মধ্যে পৌঁছে দিক, তার দৈনন্দিন জীবনের সংগ্রাম, তাদের পথ চলা, তাদের সংস্কৃতি, তাদের সমাজে কি চলছে না চলছে, সব জিনিস তারা যেন লোকের মধ্যে পৌঁছে দিতে পারে, যাতে অন্য শুনেও যেন তার জন্য উপকৃত হয়, সেই একটা ভাবনা চিন্তা নিয়ে সে এই প্ল্যাটফর্মে এসে তার বার্তাকে শেয়ার করতে পারে।
1: হ্যাঁ ঠিক। আর এছাড়া আমাদের যে আরো যে অনুষ্ঠান আমাদের রয়েছে রেডিওতে, যে আমরা যে সম্প্রচার করে থাকি, তার ভেতরে আমাদের যুববাণী রয়েছে, মহিলাদের প্রোগ্রাম রয়েছে, আমাদের শিশুদের অনুষ্ঠান রয়েছে, এই অনুষ্ঠানগুলি আমাদের সমাজে কি প্রভাব ফেলে?
0: এই সবকটি অনুষ্ঠান যা আপনি নাম বললেন, এগুলো তো আমি নিয়মিত শুনে থাকি। কেন
1: হুম
0: কি রেডিওর সঙ্গে আমার একটু খুব বিশেষ একটা অনুভূতি জড়িয়ে আছে, যার
1: হুম
0: জন্য রেডিওর যত প্রোগ্রাম হয় সেগুলোকে আমি নিয়মিত শুনি বা ভালোবাসি, আর সেটা একটু পরে শেয়ার করছি। এখানে প্রত্যেকটা মানুষের অনুভূতি, প্রত্যেকটা মানুষের যে মনের কথা
1: হুম
0: বা প্রত্যেকটা মানুষের যে জীবনের সংঘর্ষ, বা সেই সংঘর্ষ পেরিয়ে তারা কিভাবে সামনের দিকে অগ্রসর হতে পারে, তার জন্য আমাদের সরকার বিশেষ স্কিমের, যখন যে স্কিমের দরকার হচ্ছে, যখন কন্যাদের জন্য যেরকম বেটি
1: সুপ্রাম
0: বাঁচাও বেটি পড়াও, তারপরে মহিলাদের জন্য অনেক প্রোগ্রাম যেগুলো আছে যার দ্বারা মহিলারা উপকৃত হতে পারে,
1: হুম
0: সেই অনেক কিছু প্রোগ্রাম যা হয় যার জন্য যেন সমাজের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যারা নিম্নবর্গীয়, তাদের জন্য এই
1: হুম
0: প্রোগ্রামগুলো সাহায্য করতে পারে। আজ আমি যেটা না জানছি, কাল আমি রেডিও স্টেশনের প্রোগ্রাম শুনলে সেই
1: হুম
0: সেই
1: হুম
0: স্কিমটার বিষয়ে জানতে পারি, বা এর থেকে আমি কতটা উপকৃত হব সে নিয়ে
1: হুম
0: আমি ভাবতে পারি, বা আমার এই বার্তাকে আমি অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারি। এখানে ছোট বড় কাউকে দেখা হয় না।
1: হুম
0: এখানে রেডিও স্টেশনই একটা প্ল্যাটফর্ম বিশেষভাবে আমি
1: হুম
0: দেখেছি, যেখানে সব লোককে একটা, সে যদি চায় তার মনের কথা কাউকে শেয়ার করতে,
1: হুম
0: এই একটা জায়গা যেখানে সবাইকে সম্মান দিয়ে তার মনের কথা বা তার পথ চলা, আর তা কেন কি গণতন্ত্র রাষ্ট্রে প্রত্যেকটি মানুষেরই স্বীকৃতি লাভ, যে
1: হুম
0: অস্তিত্ব আছে তার স্বীকৃতি দেওয়া হয়, আর তার মতামতকে সবসময় মর্যাদা দেওয়া হয়।
1: হুম
0: আর আকাশবাণী এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই তার যে স্বীকৃতি বা তার মতামত, তার একটা মর্যাদা পেয়ে থাকে।
1: আচ্ছা, এবারে আমি একটু ফিরে আছি আপনার ছোটবেলার কথায়, যে আপনার কি কোনো আকাশবাণীর কোনো স্মৃতি জড়িয়ে আছে আপনার সাথে ছোটবেলা?
0: খুব ভালো একটা কোশ্চেন করলেন ম্যাম। কেন কি আমি ব্যক্তিগতভাবে
1: হুম
0: এই রেডিও স্টেশনের আকাশবাণীর সঙ্গে
1: হুম
0: খুব আন্তরিকভাবে জড়িয়ে আছি। কেন
1: হুম
0: কি আমি খুব ছোট ছিলাম, যখন আমি ক্লাস 5-6-এ পড়তাম,
1: আচ্ছা
0: তখন আমার বাবা এখানে গান করতেন, আর বাবা দীর্ঘ
1: হুম
0: বছর ধরে এখানে গান করেছেন,
1: আচ্ছা
0: আর বাবা এ গ্রেডের সিঙ্গার ছিলেন এখানে।
1: হুম
0: কিন্তু তখন আমাদের যে আর্থিক ব্যবস্থা সেটা বেশি

0: বেশ ভালো ছিল না, কিন্তু আমরা এতটুকুই জানতাম যে যার মধ্যে প্রতিভা আছে তাকে আকাশবাণী সত্যি মর্যাদা দেয়। তো
1: হ্যাঁ
0: বাবাকে বলতাম যে বাবা আজ দেখো আকাশবাণী এমনই একটা প্ল্যাটফর্ম, আজ গরিব কে গরিব কে ধনী সেটা দেখে না,
1: হুম
0: তোমার মধ্যে প্রতিভা আছে, তোমাকে ডেকে নিয়েছে।
1: হ্যাঁ
0: আর সেই তখন থেকেই সবদিনই ভাবতাম যে সত্যি এমনই একটা জায়গা যেখানে মানুষকে কোনোভাবে নিম্ন উচ্চ বর্গের মানুষ মানুষকে তাদের
1: ভেদাভেদ করা হয় না।
0: ভেদাভেদ করায় না, তাদের প্রতিভা দিয়ে তাকে
1: হ্যাঁ
0: দেখা হয়। তো এই যে একটা বিচার, এই যে একটা চিন্তাধারা এই প্ল্যাটফর্মে করতে পারে বা লোককে দিতে পারে,
1: হুম
0: তো তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। আর তারপরে হচ্ছে আমার প্রসঙ্গে আসি,
1: হ্যাঁ
0: আমাকেই মাঝে মাঝে সুযোগ দেওয়া হয়, যার জন্য ম্যাডাম আমি সত্যি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আসলে আমি কি চাই, যদি আমার দুটো কথায় সমাজের কারো উপকার হয়,
1: হুম
0: আমার বার্তায় আমি যদি একটা মানুষকে কোনো সৎ পথে নিয়ে আসতে পারি বা কোনোভাবে
1: হুম
0: একটু সাহায্য করতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার, বা আমি মনে করবো যে আমার জীবনটা ধন্য হয়েছে।
1: আমরা মহালয়া শুনে থাকি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র উনার কণ্ঠে মহালয়া।
0: হুম
1: আকাশবাণীর ইতিহাসে এটা কেন কালজয়ী, মানে 90 বছর ধরে এর আবেদন কেন অটুট?
0: এই মহালয়া, এই যে একটা শব্দ না, একটা বিরাট জায়গা জুড়ে রয়েছে বাঙালিদের, বিশেষ করে বাঙালিদের মনের
1: হ্যাঁ
0: মধ্যে। তো আমরা যখনই শুনি মহালয়া শুরু হবে, তার 10 দিন আগে থেকেই আমাদের মনে হয় সেই সকালেই ঘুমটা ভেঙে যায়,
1: হ্যাঁ
0: যে এই যে একটা উৎসাহ যে মহালয়া শুরু হবে। আর উনার কণ্ঠে শোনা, সত্যি এটা বলেও শেষ করা যাবে না
1: হুম
0: যে
1: হুম
0: এর অনুভূতিটা কি ধরনের। আমরা যেহেতু বাঙালি আর দুর্গাপূজা আমাদের মনের মধ্যে একটা বিশেষ একটা জায়গা রাখে, যার জন্য এই মহালয়া আমাদের জন্য
1: হুম হুম
0: অনেক গুরুত্বপূর্ণ আমাদের
1: যেমন
0: জীবনে।
1: আমরা যখন ছোট ছিলাম না, তখন আমাদের বাবা মা সকালের মধ্যে ঘুম থেকে তুলে দিত
0: হ্যাঁ,
1: ভোর 4টে, যে মহালয়া শুনতে হবে।
0: মহালয়া
1: তো
0: শুনতেই
1: তখন
0: হবে,
1: থেকেই অভ্যাসটা রয়ে গেছে।
0: একদম একদম ঠিক বলেছেন ম্যাডাম। আর আজ অব্দি, এখন এবার পুজো আবার কবে আসবে, আর মহালয়া শুরু হবে মানেই আমরা বুঝবো যে হ্যাঁ পুজো ডাক বাজতে শুরু করেছে। তো এই সমস্ত বলেও শেষ করা যাবে না, কেন কি এই যে আমাদের আকাশবাণী যে প্রোগ্রামগুলো করে থাকে, শুধু যে মানুষের মধ্যে মনোরঞ্জন করবে সেটা নয়, এর থেকে বিশেষ কি হচ্ছে যে আমরা আমাদের যে বার্তা, যেরকম নিম্নবর্গীয় থেকে উচ্চবর্গীয় মানুষের যে পথ চলা, যে সংগ্রাম, তাদের যে জীবনে কোন সংগ্রাম থেকে গিয়ে তারা আজ সাফল্যের পথে আছে বা আগামীতে কি করবে, এই যে চিন্তাধারা, এই চিন্তাধারাকে খুব গুরুত্ব দেওয়া হয় আর লোকের
1: হুম
0: কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার মনে হয় না যে এর থেকে কোনো ভালো প্ল্যাটফর্ম হতে পারে বা
1: হুম
0: মিডিয়া হতে পারে বা মাধ্যম হতে পারে।
1: আকাশবাণী হচ্ছে যেখানে আপনি খবর, খেলার জগৎ, মানে নানান ধরনের বিষয়ে আপনি জানতে পারেন।
0: হুম হুম একদম একদম ঠিক বলেছেন। আমি বললাম না যে খেলা থেকে শুরু করে একদম কি ডাক্তারেরও যদি কোনো
1: হ্যাঁ, ইন্টারভিউ,
0: আমাদের দরকার হয় কোনো ব্যাপারে জানা, আমি দেখে থাকি যে আমরা সময়ে সময়ে সিজন যখন চেঞ্জ হয়,
1: হুম
0: কিছু কিছু যখন রোগ যেমন খুব বেশি করে লোকে আক্রান্ত করে, তো
1: হুম
0: তখন দরকার হয় আমাদের ডাক্তারের
1: হুম হুম
0: মতামত নেওয়া, তাদের আদর্শ
1: হ্যাঁ
0: যেভাবে বলে সেভাবে আমাদের মেনে চলা, তাহলে দেখি
1: হ্যাঁ
0: খুবই উপকৃত হই। তো শুধু এটা নয়, আকাশবাণী এমন একটা কোনো দিক নেই যেটাকে আকাশবাণী তুলে ধরে না আর লোকের মধ্যে পৌঁছে দেয় না।
1: আর তারপরে মেইন হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু
0: হুম
1: আমরা
0: হুম হ্যাঁ
1: বুঝে
0: হ্যাঁ
1: উঠতে পেরেছি
0: খুব
1: যে
0: ভালো
1: আকাশবাণীর
0: কথা
1: গুরুত্ব।
0: বলেছেন ম্যাডাম, খুব ভালো কথা। আন্দামানি, তাদের সবার কথাই আমি বলছি, এক সময় আমরা এমন একটা জায়গা থেকে বেরিয়ে এসেছি যেটাকে আমরা সুনামি বলে থাকি, তখন শুধু এক একটাই মিডিয়া ছিল যেটা আকাশবাণী রেডিও, যেটা আমাদেরকে সব সময় মানে খবর দিয়ে চলেছে, তখন কোনো মাধ্যম কাজ করেনি,
1: হ্যাঁ
0: এক রেডিও ছাড়া কোনো মাধ্যম কাজ করেনি। তো আমাদের ওই যে রেডিওর সঙ্গে ভালো লাগা বা তার প্রতি শ্রদ্ধা, যে আবেগটা জড়িয়ে আছে, আমি মনে করি এই সুনামি একটা, করোনা সুনামি যেটাই বলুন না কেন, এমন একটা অবস্থার মধ্যে দিয়ে মানুষ গেছে যেখানে এই মিডিয়া ছাড়া আর কোনো মিডিয়া ছিল না, যেখানে মানুষ মানে সময়ের সময়ের যে খবর নিতে পারবে আর এই খবরের দ্বারা উপকৃত হতে পারবে।
1: তারপরে যেরকম মৎস্যজীবীদের যারা
0: হ্যাঁ হ্যাঁ
1: এরকম মাছ ধরতে যাচ্ছে, তাদের সাথে কিন্তু রেডিওই থাকে।
0: হ্যাঁ একদম
1: তারপরে আমাদের বর্ডারে যে সৈনিকরা, তারাও কিন্তু আমাদের রেডিওই তাদের একমাত্র সঙ্গী,
0: সেই
1: তাই
0: তো
1: না?
0: বললাম না, যে রেডিও এমনই একটা প্ল্যাটফর্ম বা এমনই একটা মাধ্যম
1: হুম
0: যেটার দ্বারা আমাদের এমন কোনো মানুষ নেই যে উপকৃত হন না।
1: হ্যাঁ
0: আর তাদেরকে সব সময় মানে আমাদের এই সকাল থেকে শুরু করে রাত 10টা অব্দি যে প্রোগ্রামগুলো দিয়ে থাকে, আমার মনে হয় মনোরঞ্জনের থেকে বেশি কি হয়, লোকে উপকৃত হবে কিভাবে
1: হুম
0: সেই
1: ইনফরমেশন,
0: প্রোগ্রাম, ইনফরমেশন, সূচি বার্তা যেগুলো থাকে না, সবগুলো মানুষের
1: হুম
0: মধ্যে পৌঁছে দেয়, আর এর থেকে আর ভালো মাধ্যম নেই। রেডিওর যে জায়গাটা, সেই জায়গাটা আজও সবার মনে সেই সেইভাবেই আছে যেদিন প্রথম শুরু হয়েছিল, আজ
1: হুম
0: থেকে সেইভাবে আরো আমি আশা করি আরো লোক জড়িত হবে আর শ্রোতা কোনদিন

0: বাড়বে ছাড়া কমবে না।
1: কমবে না সেটাই। ম্যাডাম, আপনি আমাদের অনুষ্ঠানে যে এসেছেন, এত বিষয় আপনি বিস্তারিত ভাবে আমাদেরকে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ ম্যাডাম ডাকার জন্য আমাকে।
2: শ্রোতা বন্ধুরা, শুনলেন অলোকা পাইকের সাথে একটি সাক্ষাৎকার। এবারে শুরু করছি নজরুল গীতির অনুষ্ঠান অঞ্জলি।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন নজরুল গীতির অনুষ্ঠান অঞ্জলি। এর সাথেই শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। বাংলা অনুষ্ঠান থেকে আমি অনামিকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।